0: আরে রেনচে
1: আমাকে দুদিরি মো
0: আরে কোন ট্রান্সফর্ম মাইকন নি বলে খত গো থন রাত না থাকর তো ইউরা মাস মা চেক সাখ না ওয়া ইয়া
1: আমা আমা তা সো সো সো ওলে চু রে কোন ট্রান্সফর্ম মাইকন না তা জিন ইয়া কুয়া ইয়া তা চামাস গরিয়া
0: ও হরে কোন ট্রান্সফর্ম মাইকন তা সাগজি চিগের আদা নটা মর গাইন কো নি গরা তেজ কি সুমতে চিগচিজ গরা তা ইয়া না গামো সুঙ্গ দখতে না কেনি আদিকচিজ জোগনো চো মক্সা সে কি চোচ
2: চিতিরা তা মরগে খরমো থেমকিনি মারাম বাপ তমুরক
1: Ama, ama, ama, dengi, eh. Zi anigi na nguzu chiga songzoki.
0: Haha, marge nganiga yag chamoz gondigda ngihin na, ta?
1: Ama nga ngumazi nena. Na ngila na ama menkana chichu zita na ta tawartika lo songdur ya. Aka,
0: Oi.
1: Na menkanti nena ta nyeli menchiku na chukuzi ngi kuwa mu. Zi na rekun sachag timini na ngachu khalong sachag di na ta gusan juzu maripa.
0: Njogu wala, nga ngolo kuramu. Nga nachukuzo na chazu khalong gura auk, cholo gura auk. ट्रांसफॉर्म माइकन नेता शांचिन योंग के नाम ले मानजी को ना चुकया मानन डर का जे मेक ng gamura ng nga tane den tok chik karnga dan ta arang ki ta gormo stons gara kumar gu ta ya
1: ama ama ama ama ta chosung gi ta chosung gi tang nila nang ka ta na on sa ma chri ta shin ju gu jri te
0: ya ta chun jo na ma song kong a kha par zga ta tang tang ji na ha gu na pa ma ri nya chera thim me thim yok
1: ama ama ama ta ma zmo ni re
0: mang gu
1: ama ma na na che men khang na kha par zha si
0: ততা দেখি আছি ঠিকো থ গ দন সম আ জেল দন গ থ আ দন দন দরিয়া
3: শকং ল কোয়ক না না চং সং মান দম রিন জর পগন ল শং না চং সং মান দম চং জি জং কম থ না চং সং মান দম
4: ཡ་ཏུབ་ནམ་བན་ཅིག་ཏར་ཚང་མེལ་མ་ལོ་ཆིག་གལང་བི་ཁོང་ལབ་ཏ་ཁེ་ནམ་སེན་སེར་གོ་ནུག་ལེང་དེ་ཉམས་སེ་ཇི་རོ་

ডোমেন মাশে পর মো গুরমু লং না কালান্দ জেন লা মাশে পর জেন জে নিউ চেনা তেন মো ছাগি উই শাচু জি ইমবা চে জি মখি সাম গেরগিন চি তে তর জে পানা ছেরং গ মগ সং লি মগ ছ শাম খাম তা জির গেরগিন চি নাম বা তে রগ জি ইয়া ইয়া তা মাং চিনি চি দোর জি লা রু শে পি ছে তে ইমবা দং অনি নি Chirang ke kang ne gor mo ger kin la cha pi chön lo syam sim chen shi gim bar ma sil rang chung khilen ta pi lo nyung tu chen shi chang yin ba yang khit tu ji shung ne ba pa shi tang nga chö la ye chi yu ji zang tu tang ji ge yang tang ti shin yin na ger kin ji hui ke zang ke ye ba shi ni yong de lo zhu chang min de ne de ne chirang gi lo zhu go dor shi la ni wa yin bi 창매에르가스시르고 시바나 호조 창마그 자르티근 점등지 세릉라다신 에르가스시 세릉기 에겐등 호조고난라 긴들 양양시흥 무궁드 무치 땅모시 쳔드 돈덕데네 에겐등 세릉니지 마르도 시정 먹히